শ্রোতাবন্ধু এথর শুণন্তু আজির কার্যক্রম সম্পর্কীয় সূচনা। সকাল 7:25 এবং রাতে 7টায় প্রচার করবু কতটি ওড়িয়া কথাচিত্র গীত। 7:40 শুনেপারে কতটি ভক্তি গীত প্রচার করবু। আজ সুগম সঙ্গীত সকাল 8:45, পূর্বাহ্ন 11:30 ও অপরাহ্ন 5টায়, সকাল 9টা, মধ্যাহ্ন 12টা এবং রাতে 9টায় শুনেপারে কার্যক্রম বিবিধ ভারতী কেন্দ্র। 10টায় রয়েছে আমার ওড়িয়া ও হিন্দি কথাচিত্রর বিশেষ কার্যক্রম গীতাঞ্জলি। পরে পরে প্রচার করবু কতটি ওড়িয়া লোকগীত। অপরাহ্ন 2:45 ও সন্ধ্যা 6:45 শুনেপারে আঞ্চলিক সম্বাদ রিলে করে প্রচার করবু আকাশবাণী কটক। অপরাহ্ন 3:55 শুনেপারে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক দ্বারা পশ্চিমবঙ্গর হুগুলি জেলার তারকেশ্বরঠারে আয়োজিত পিএম কিষান যোজনার 23তম কিস্তি প্রদান কার্যক্রমর

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হইতা রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেটিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कार्यक्रम शुणुंट आकाशवाणी ब्रह्मपुर केन्द्र एफएम बैंड 100.6 MHz और प्रसार भारती मोबाइल ऐप न्यूज ऑन एआईआर ऐप जोगे श्रोता बंधु शुणुंट सुगम संगीत आकाशवाणी ब्रह्मपुर केन्द्र एथर शुणु शची महांती रचनार गीत कंठदान करिछंती श्रीकांत दास।

लौह प्रणाम, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम, भारत केसरी लौह प्रणाम, स्वामी प्रणवानंद लौह प्रणाम, सम्मानीय देशेर यशस्वी प्रधानमंत्री, गोटा पृथ्वीर सबचेये जनप्रिय नेता जिनि 140 कोटि भारतवासीर हृदयेर अंतरेर आत्मीय, जिनि निजेके प्रधानमंत्री बोलेन ना प्रधान सेवक बोलेन, उनाके बाबा तारकनाथेर पुण्यभूमि तारकेश्वरे पश्चिमबंग दिवसे पश्चिमबंग सरकारेर पक्ष थेके आमी प्रणाम श्रद्धा एवं स्वागत जानाच्छि। आमादेर मध्ये उपविष्ट आछेन एई राज्येर अत्यंत लोकप्रिय एकजन राष्ट्रवादी राज्यपाल, आमादेर सरकारेर प्रधान परिचालक सम्मानीय आर एन रविजी एवं जनता जनार्दन, आजकेर एई ऐतिहासिक दिने এই তারকেশ্বরের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যস্ততম শিডিউলের মধ্যে উপবিষ্ট হয়েছেন, তার কারণ আমি অল্প কথায় নিবেদন করব। মাননীয় প্রধানমন্ত্রীজি, উড়িষ্যায় মহামহিম রাষ্ট্রপতিজির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসেছেন, তাকে কলকাতা ফিরতে হবে। তিনি আজকে লোকভবনে থাকবেন, আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন, তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই, আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাব যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947 পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর

0: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে উপবিষ্ট হয়েছেন, আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামা প্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্ট সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র, এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু অপি বুলন্দ আওয়াজ উঠাই থি। उस समय से लेकर विकसित भारत 2047 के विजन और मिशन तक, तो आइए देखते हैं ये लघु चलचित्र।
2: পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনর ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দীর আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটাকিলি, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
3: পশ্চিমবঙ্গ মানে সংস্কৃতি পীঠস্থান, এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা শারদা।

রবীন্দ্রসঙ্গীতে করে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী কা স্বাগত করনে কে লিয়ে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।

বিরতি পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বাঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ। বাউল গান।

প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনী। মহিষাসুর কে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মে।

ডকুমেন্টারি টর্চার করিব আটটারে। আটবাজি তিরিশ মিনিটে শুনবে ওড়িয়া অ্যালবম গীত। আটবাজি পঁয়তাল্লিশ মিনিটে শুনবে সমাচার সন্ধ্যা কার্যক্রম আকাশবাণী তেলুগু।

শ্রোতা বন্ধু, শুনে শেষ শ্রাবণ চলচ্চিত্র কেতুরী গীত। আমি বর্তমান স্টুডিও গোটে 7:15 হওয়াকে যাচ্ছি। পরবর্তী কার্যক্রম ওড়িয়ারে সংবাদ পরে পরে জেলা হালচাল রিলে কু আকাশবাণী কটক কেন্দ্র।

0: 40 ভাগ,
1: শতকরা 33 ভাগ হইবা
0: রখিবা
1: কথা।
0: কথা, আমি অধিকারে অছু। তেবে যদি আমি দেখিবা আমার ঘনত্ব জঙ্গল মাত্র 538 বর্গ কিলোমিটার, কিন্তু মধ্যম ঘনত্ব জঙ্গল 27,656 এবং উন্মুক্ত জঙ্গল 20,180 বর্গ কিলোমিটার। আমাকে প্রচেষ্টা দরকার কিভাবে ভাবে মধ্যম ঘনত্ব এবং উন্মুক্ত জঙ্গলকে আহরি অধিক অধিক ঘনত্ব করিবা, সেথিপাইঁ সমস্তঙ্কর প্রয়াস রহিবা প্রয়োজন।
1: খালি জঙ্গল বড়িগলে তো হবনি, তার ঘনত্ব বড়িবা বি নিহতি দরকার, সেথিপাইঁ আমাকে কোন করিবা পাই পড়িব।
0: সমস্তে মিলিত আনুকূল্যের প্রচেষ্টা করিবা, সচেতন হবা। প্রত্যেক নাগরিকর প্রকৃতিকে বঞ্চাইবার আবশ্যকতা রয়েছে। আমি যেমন প্রকৃতিকে নিয়ে বঞ্চুছু, নিজের অধিকার প্রকৃতি উপরে সাব্যস্ত করুছু, প্রকৃতিকে বঞ্চাইবা মধ্যে আমার কর্তব্য রয়েছে। তেণু আমার যে সংবিধান তৈরি হয়েছি তাহলে প্রকৃতিকে সুরক্ষা করা গোটে কর্তব্য মধ্যে দিয়া হয়েছে। তেণু এইটা খালি বন বিভাগ উপরে ছাড়িদেলে বা কোণী শিক্ষক উপরে ছাড়িদেলে হবনি। মা মধ্যে বাপা মধ্যে ঘরে যে ছোট ছোট গছ লগাইছু, সে গছকে কেমিতি মানে দৈনন্দিন জীবনর গোটে অংশ ভাবে তাকে প্রতিপালন করিবা পাই আমি পিলাঙ্কু শিখাইবা। গোটে টেপটে রু পানি বহুচি, পিলা মানে যাইকি সদ্ব্যবহার করবে পানির, প্রত্যেকটি জিনিসরে যে প্রাকৃতিক সম্পদর সঠিক পরিচালনা যেভাবে ভাবে হব, এটা চ্যারিটি বিগিনস এট হোম, বাপা মা ঠু আরম্ভ করিকি আমার সবু গভর্নেন্স যে রাজ্যস্তরের হো, কেন্দ্রস্থলের হো, বিশ্বস্তরের হো, গভর্নেন্স সমস্ত গোটে মিলিত ভাগিদারি রয়েছে। তেমন সমস্তে মিলিমিশি চেষ্টা কলে নিশ্চিত ভাবে বৃক্ষরোপণ কার্যক্রম আহরি আগুক আগুক বড়িব। এবং সবুঠু বড় কথা হল আম রাজ্যের শতকড়া 23.5 ভাগ হচ্ছেন আদিবাসী। আদিবাসীর সংখ্যা অনুসারে ভারতের হচ্ছে তৃতীয়। সে দৃষ্টি আমার খালি আদিবাসী নু অণ আদিবাসী অনেক অনেক যে কি জঙ্গল উপরে নির্ভর করছেন, শতকড়া 25 ভাগ লোক এবং শতকড়া 100 ভাগ লোক জঙ্গল আসুথা দ্রব্য নির্ভর করছেন। অম্লজান তো সমস্ত দরকার, বৃক্ষ জীবন, তেমন তাকে নেই ইনক্লুজিভ ইকোনমি কথা আজ চিন্তা করা যাচ্ছে। ইনক্লুজিভ অর্থাৎ সমস্তে মিলিমিশি বঞ্চিবা। জঙ্গল যদি রহিব,
1: জঙ্গল রহিব,
0: অন্য প্রাণী রহিবে, আমি বি রহিবা, এবং জৈব বিবিধতা রহিব, এবং আমার প্রকৃতির সুরক্ষা হওয়ার সহ আমার সমস্ত রোজগারের উৎস নিরাপদ হইকি রহিব।
1: স্যার মাননীয় প্রধানমন্ত্রী তো কইতিলে এক পেড় মা কে নাম, আর বৃক্ষ বঞ্চিলে আমি বঞ্চিবা, এই কথা কো আপন জানে ওইটির সহকারী প্রাধ্যাপক হিসাবে এতে দুর্গ্রহণ করতে।
0: মাননীয় প্রধানমন্ত্রী গোটিয়ে মা ভূমিকা কু হৃদব করি বৃক্ষ প্রতি মনুষ্যর আন্তরিকতা মা ভি রু, সেপাই 2024 মশিয়া বিশ্ব পরিবেশ দিবস 5 জুন রে ইয়াকু ঘোষণা করা হয়েছিল। এক পেড় মা কি নাম, ইহার অর্থ মা যেভাবে ভাবে আমি নিজের কর্তব্য করছেন, সে কর্তব্যের অনুরূপ আমি মধ্য বৃক্ষ প্রতি ভাল পাইবা, মাঙ্ক উদ্দেশ্যে সমর্পণ করিবা। অর্থাৎ সে বৃক্ষকে আমি লগাইবা সহিত সমস্ত পরিচালনা এবং যত্ন তার শেষ পর্যন্ত আমি মাঙ্ক নাঁরে করি চালিথিবা। যেভাবে ভাবে আমি মাঙ্কঠু সমস্ত সেবা পাইছু, সে সেবার অনুরূপ গোটে বৃক্ষকে পরিচালনা করিবা প্রকৃতি পাই, তেমন এটা যথার্থ।
1: আজি আমরা যা বিষয় থিলা বৃক্ষরোপণ পাই বিভিন্ন প্রস্তুতি, সে সম্পর্কে আপনা বহুত গুড়িয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেলে, আম শ্রোতা বন্ধু মানে বি শুনিবে, আর নিশ্চয় কামরে লগাইবা চেষ্টা করিবে। আজি যে মানে আমার কার্যক্রম শুনুছেন তাকু এই বৃক্ষরোপণ পাই প্রস্তুতি সম্পর্কে আর কিছু কহন্তু।
0: মু এই কথা কইবি যে আমার সংস্কৃতি, আমার ইতিহাস, আমার ধার্মিক ভাবনা বৃক্ষ সহিত।

শ্রোতা বন্ধু, শুনে বাবুল সুপ্রিয়ঙ্ কণ্ঠর কেতুটি ওড়িয়া অ্যালবম গীত সময় বর্তমান স্টুডিওটি 8:45 হওয়া যাচ্ছে। পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা, রিলে করছু আকাশবাণী দিল্লি।